তোমার আজো আজো না কচা দুধ দেই গড় দুও না মিত ময় তর বাঁধুটি কোনা দইব কলালে কোনা দইব কলালে কোনা দইব কলালে কোনা পূর্ব জন্মে লেখির লাগুন ঘেলুনি মিত মার পদ ওইলু মিত ময় তর ওইলু মিত ময় তর আশা মিত মন বসা।

তোমকে নিয়ে সুরতা, তোমকে নিয়ে সুরতা গোটুয়াই বারবুতা, কতক কতক লোক আসি গেটি গলায় আলে নিয়ে নাতা পন্তা, মামা এলা তা এলা আজা কাকো গেটি গলা, আজা কাকো গেটি গলা, সবু লোক আসি বসা মি তো বান্ধ।

0: তুমি মুয়ে কোসলা পানি মুয়ে গুনো দুয়াই করি চরণ জগিলি ফুল কাটে নেই বসায় দেলি জুয়ার বেঠ করি গলি জুয়ার বেঠ করি গলি জুয়ার বেঠ করি দিলে তোমার সঙ্গে গোটা গোটা বার ঘন্টা লাখে নে যাই রলি তুই কেনে যাই রল তুমি কেনে যাই রল তুমি।
1: लोक परंपरा के अंतर्गत लोक जीवन में प्रचलित इन मैत्री संकल्प की अनोखी प्रथा में इतनी दृढ़ता आ जाती है।

0: পাণ্ডব রাজ বাবা আতিকে আগদে যা কাছে এ বড় আসলি আছে আচ্ছা করলি রানি লোক বাকে রুডায় বসাইলি আছে হালে পূজারি বাবু আও গোড় দুয়াই করি নীতি পন্থী করি নি তালে বাঁধাই দেও এদে দান বরি গলা মান তানে দিয়া ধরাই মন্ডাই গলা এ ঘুম কলস মিত বাঁধিবার কাছে মিত বাঁধিবা কাছে হাও না পূজারি এ গটক নীতিকে করি দেশ তুই আজি মিত বাঁধা বাঁধি হেবু মিত বাঁধা বাঁধি হেবু হো যুগ যুগান্তরে তিবু
1: কুলানে দানি সাদে লিখো সবরা।

পাগরে পিয়া মুটি দিল তেরে বিনো বাঁধাই দেবাই তুই তো নিসায়া দমি তুই তো নিসায়া দমি দেবে বাঁধি দেবাই পাচে দেবে বাঁধি দেবাই বে গাঁর সিয়ান গজন বসি গলায় বে লয়ে ন লয়ে ন জড়ি টিয়া উঠাই দেবাই বলো মিলাউ চ সোপে তো দিনা।

0: দুনো দিন কদে নয় মি তোমায় তার মরি বাধা এলে কেট ইও পটো জো পটো বন্ধ পানি গাট সান চেড়ে ভোরে টেট দুই দিন কদে নয় মি তোমায় তার মরি বাধা এলে কেট
1: বালি রে দে বনিয়া গায়া বলি বোলা আলে মিত বান্ধু আলে আলে মিত বান্ধু মুই কতক প্রকারে মিত বান্ধলি কতক প্রকারে সৈনা বান্ধলি কতক লোক সঙ্গে বালি পুলো কদমালি বালি পুলো কদমালি দান পুলো বালি গলি সঙ্গে।

আলে আমার মিত মন, আলে আমার মিত মন, আলে ফুল আলে পিঁধা পিঁধি হৌ, ফুল পিঁধা পিঁধি হৌ, হালে জুয়ার বিয়ার ঔ, আলে মিত মন বসু, হালে মিত মন বসু, আনন্দ মনরে বসি গলা এন রানর কথা আমি ও এলু, তোমার লাগি আমি আজি আসলু, প্রুবরে লেখন তিলা যতন রাম সুগ্রী পইলে মিত বাঁধিরলা, আজি ধৈব আনি বেটায়লা, দৈব আনি বেটায়লা, দৈব আনি বেটায়লা।

0: মাধর বলি রে বে বলে তোলি রে বে গলা এ বে গলি রে বে গলা এ দেবে তোমার বলা পটি দো রাই করে গো তো মালি এ বে বইন তো বান্ধু যাই লগে এ বে বসা
1: বালি রে শুন তোর মনে বিচার করা তোমার মনে বিচার করা তোমার মনে বিচার করা আজি কানা বিনা হই বসে লুটাটে নেঙানার গাঁর নাটে নেঙানার নাটে নেঙানার গাঁর নাটে বনিয়া গায়া বাবু পিলা বনিয়া গায়া ধঙ্গড়ি মন সাত ধঙ্গড়া সাত ধঙ্গড়ি ডকরা ডকরি মন ডকরা ডকরি মন ডকরা ডকরি মন গদুয়া চারি গোট ঘরে যাই আমার ঘর বাইলে মন আজি মিত মতর সঙ্গে হচা বসি করি মোরা নিকায় রাত দিন রাতি গুলা না ডকলা মিত মন সঙ্গে রলা মিত মন সঙ্গে রলা মিত মন সঙ্গে রলা সকাল পাইবাকে বিচার কর বাক্কাই বলি বলতে রেলা এটা কায় কায় বলি বলি গলা কায় রামা ময়না চা।